0: আমার দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো আমার দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো দাঁড়াতো এরকম
1: তাশি দেলেক নাম্বার 2 লামরম শেবে কেজি গুন্ডু থাবে তো ফেজি নাংচো সেনশিয়ে হাই ইউ আর লিসেনিং টু লামরম ইন্টারনেট রেডিও Tibetan Buddhist teachings for the planet Earth.